0: ৪০ বছর থেকে এটিয়ে আছো, হ্যাঁ, এগুলো তো মানুষের বেয়া কথা খবর না পায়, এখন আজি অবধি আমাক মানুষে ভাল পায় আর ধরেন একদিন বই থাকলে নস্কা না যায়, খাই কি না খাই, আমরা গরিব মানুষ, আমার তো না খালি চলে না, একদিন কর্ম না করলে আমার অসুবিধা হয়, হ্যাঁ, এই দেখেন তামুল নাই পান নাই, আবার একজনের বাঘ দিয়ে গণেশগুড়ি গেলো পান তামুল নিয়ে আহলো, ভুড়ি তো অসল হয়ে গেছে।
1: আপনার ঘর কোন কোন আছে, আপনার পরিয়ালটির বিষয়ে জানিব বিচারিছো।
0: ব্যবসায় ধরেন আমার নরা ছোয়ালী নাই না, বুড়া বুড়ি মানুষ, এই পিছিয়ে একটু দুঃখিত, এই বয়সে এইরকম কাম করে খাব লাগে।
2: আপনি আগতে কি করেছিলেন?
0: আগে তো আমি একলা যখন গাবুর বয়সে তো মেলা লগে ব্যবসা করছো, মাছের ব্যবসা করছো, ঘর দুবার আছে গাঁ ধুবরীত থাকুন, মোর ঘর ধুবরী আছে।
1: গুয়াহাটিত কেতিয়া আহিছিলে?
0: গুয়াহাটিতে আজ 40 বছর আগত।
1: আপনি যেহেতু 20-22 বছর বয়সতে ধুবুরী এরি নিজর গাঁওখন এরি গুয়াহাটীমুখী হয়েছিল কর্মর সন্ধানত, গতিকে সেই পুরনি গুয়াহাটীখনের বিষয়ে বা সেই সময়ের জীবনটোর বিষয়ক আমাক অকমান কবসুন।
0: মায়ে মায়ে ঘর যাবা লাগে, গাঁও দিব লাগে, গায়ে গাঁও বাড়ি ঘর দিয়ে ঠিক করব লাগে, আবার আহো আর যাও, মার কিছু নাই মা, বুঝিছা, এই হাতে করি খাই গাঁ, আমার ধর সম্পত্তি নাই, কিন্তু এই খেলে হাতে দুটো দিয়ে কোনো রকম করে চলি আছো আর এবুড়ে বুড়ি।
1: আপনি যেহেতু ইতিমধ্যে উল্লেখ করেছে যে আপনি আপনার পত্নীর সহিতে গুয়াহাটীত থাকে, গতিকে মই আপনার পত্নীর বিষয়ে অকমান জানিব বিচারিছো।
0: বুড়ি তো অসল হয়ে গেছে, বুড়ি এগুলো ঠ্যাং ঠুম ফুলি ফুলি হয়েছে।
2: কি বেমার হয়েছে?
0: বেমার মানে বুকের মধ্যে দুঃখ পাচ্ছিল, মানে মানুষ সাহায্য করি আর নাহলে তো 15-16 হাজার টাকা দিল ডাক্তার, কাজ হলো পাওটায় ডাইন পাওটায় ইমান ফুলি আছে, এই পায়ে ভরেতে বিষয়তে টুকনি পেটাতে না পায়, খালি কোনো রকম আহে এটি আসলে এখন বেশিক্ষণ থাকে না পায়, ও বলে দাদা রুম যা তুই থাকি যা, দাওয়াই আছে দাওয়াইগুলো মালিশ করো আপনি ঠিক হয়ে যাবে। অনেক দিন আছে এটি বুড়ি আমার বেমার,
2: কিমান বছর হল বেমার?
0: বেড়ি দিনে 1 মাস হল, মানে দুঃখ পাচ্ছিল, এক্সরে করলো কতটা করলো ডাক্তারে তো বহুত সাহায্য করিয়ে টাকা তুললো।
1: যোৱা 3টা কুৰি আপুনি দেখিছে যে কিদৰে সময় পৰিৱৰ্তন হৈ আছে, সময়ৰ লগে লগে কিদৰে আমাৰ কাম কাজো সলনি হৈ আহিছে। আগৰ দিনত আমি যেতিয়া পৰিশ্ৰম বুলি কৈছিলোঁ তেতিয়া আমি সাধাৰণতে বুজি পাইছিলোঁ শাৰীৰিকভাৱে যি শ্ৰম কৰা হয়, কিন্তু আজিৰ সংজ্ঞাত পৰিশ্ৰম অকল শাৰীৰিকভাৱেই নহয়, মানসিকভাৱেও কিছু কাম কৰি মানসিকভাৱে শ্ৰম কৰিও কিছু লোকে নিজৰ জীৱনটো চলাই আছে বা জীৱিকা অৰ্জন কৰি আছে, গতিকে আপুনি সেই বিষয়ে কি ক'ব?
0: মানে বাবা যখন চালু শৰীৰ শিকাইছিল তখন তো সুস্থই আছিলোঁ, এখন একবেলা যদি ভাল থাকি আরেকবেলা ভাল লাগে না।
2: এই শাৰীৰিক পৰিশ্ৰমে যথেষ্টখিনি আমাৰ দেহ ভালে ৰখাত সহায় কৰে নহয় জানো?
0: আগতো আমাৰ বেমাৰ ছিল না, বুঝিছা, আগতো আমাৰ এমনি জ্বর সর্দি কাশি তো হয়ে থাকে, ওটা তো ভগবানের দান, ওটা তো মানুষের কাম নেই, তাছাড়া অসুখ হচ্ছিলে বেশি দিন থাকে না, আমি মানে ডাক্তার ওষুধ আছে ফট করি 4-5 দিন পিছতে ভালো হয়ে গেছো, হয়ে আবার কর্ম গেছো, কর্ম করলে বাবা পানির কাম করলে শরীর খুব পরিশ্রম হয়, ফট করে বেমার ধরে যায়, যে কথা টাকা উপার্জন করছিলো এই লকডাউনে শেষ করে দিচ্ছি।
2: খুব ভাল লাগিল আপনার সঙ্গে কথা পাতি, আমার এই অনুষ্ঠানটিত আমি যখন ব্যক্তির সঙ্গে কথা পাতো তেওঁলোকক আমি শেষত একটি গীত অনুরোধ করবলে দিও যেটা আমার এই অনুষ্ঠানটির জড়িয়ে শুনাও, গতিকে আজি আপনি আমার এই অনুষ্ঠানটির জড়িয়ে কি গীত শুনব বিচার?
0: আরে আমার ধর্মের গান তো বেলেগ গান, আমার শাস্ত্রের গান হলে কি করো,
2: আপনার ধর্মীয় গীত এটি শুনাই দিম।

0: মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ সুলভ সরকারী হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলীয় পরামর্শ আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি
1: মানে
0: তোর কারণে সকলো বিনামূলীয় আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই
2: আজি এই অনুষ্ঠানত শুনাবলৈ লৈছো জ্যোতিস্মিতা বৈশ্যৰ কণ্ঠৰ দুটি গীত। শিল্পীৰ কণ্ঠত প্ৰথমে শুনাবলৈ লোৱা গীতৰ কথা নলিনী বালাদেৱীৰ।

0: অসফল হওয়ার প্রশ্নই নাহে, আমি নিশ্চয় সাকসেস হম। খালি আমাক লাগে মাত্র ধৈর্য, অলপমান ধৈর্য হলেই আমি প্রত্যেকটো নিজের ভাল লগা কামত আমি উপার্জনমুখী কাম হিসেবে আমি আগবাড়ি যাব পারো। শেষত এটা কথা কওঁ যে সরকারে মহিলা উদ্যমিতার বাবে বিভিন্ন সহায় আগবাই আহিছে, আর প্রতিগৰাকী মহিলাই যদি নিজস্বভাবে স্বাবলম্বিতার ক্ষেত্রত খোজ দিয়ে আমার সমাজখনক ধনাত্মক চিন্তাধারায় বহুখিনি আসলতে আমার সমাজখন আগবাড়ি যাব। মই ভাবো মোৰ দৰে প্রতিগৰাকী মহিলাই যদি সময়ের ভাল ব্যবহার করে বিকাশমুখী চিন্তাৰে আগবাঢ়ে আমার সমাজের লগতে দেশের অর্থনীতিত নিজস্বভাবে বরগণি আগবাব পাৰিব। গতিকে আমি যাতে সকলোৱে আসলতে আমি বুজা হিসাবে না থাকি প্রত্যেকেই যাতে স্বাবলম্বী হব পাৰো তার যদি চিন্তা করো নিশ্চয় আমার সমাজখন আগবাড়ি যাব। এই ক্ষেত্রে আরো একটা কথা মই জানাবলৈ পাই সুখী হম যে স্বাবলম্বিতার ক্ষেত্রে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকর প্রশিক্ষণ প্রতিষ্ঠান RCTত বিনামূল্যকৈ নিবনুয়া লোকসকলের কারণে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ার লগতে NCVTর আন্ডারত সার্টিফিকেট দিয়া হয়, যার দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত প্রত্যেকগৰাকী প্রশিক্ষার্থীক ব্যবসায় চলাই নিবর সুবিধার কারণে ফাইন্যান্সিয়াল সাপোর্ট হিসাবে বিভিন্ন স্কিমের যোগেদি ব্যাংক লোনের ব্যবস্থা করা হয়।
1: অর্ধাকাশ অনুষ্ঠানৰ মূল কথা শিতানত সেয়া আছিল তেজপুর ডেকাৰ গাঁৱৰ এগৰাকী উদ্যোগী মহিলা কবিতা শইকীয়াৰ মনৰ অনুভৱ। এয়া আকাশবাণী তেজপুর। অর্ধাকাশ অনুষ্ঠানত এতিয়া শুনাবলৈ লৈছোঁ আশা ভোসলেৰ কণ্ঠৰ কেইটিমান হিন্দী বোলছবিৰ গীত। শিল্পীৰ কণ্ঠত প্ৰথমে শুনক মেৰে সনম বোলছবিৰ এই গীতটি।

0: শ্রোতাসকলে ইমান পরে পরিচর্যা অনুষ্ঠানটি শুনিলে। পূর্বে প্রচারিত অনুষ্ঠানটি পুনৰ প্রচার করে শুনোৱা হল। এয়া আকাশবাণী তেজপুর নিবেদন করছো সাপ্তাহিক সংবাদভিত্তিক অনুষ্ঠান রেঙনি।
1: আকাশবাণী তেজপুর নিবেদন করছো সংবাদভিত্তিক অনুষ্ঠান রেঙনি। আকাশবাণীর 90 বছর পূর্তি উপলক্ষে আকাশবাণী তেজপুর কেন্দ্রই 15 মে'র দিনা তেজপুর মহাবিদ্যালয়ের চন্দ্রমোহন মেধি প্রেক্ষাগৃহত লঘু সংগীতের এক সংগীতানুষ্ঠান পুরর সন্ধিয়ার আয়োজন করে। বিয়লি আরম্ভ হওয়া এই অনুষ্ঠানের বন্তি প্রজ্বলন কার্যসূচীর শুভারম্ভ করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে আকাশবাণী তেজপুর কেন্দ্রের ঘোষক ঘোষিকা সকলে উষার নগরী শোণিতপুরের বুড়া লুইটর উত্তর পারত আছে আকাশবাণী তেজপুর প্রতিজন শ্রোতা জনতার হৃদয়ত শীর্ষক প্রাঞ্জল শইকীয়া রচিত সমবেত সংগীত পরিবেশন করে। এই অনুষ্ঠানের উদ্দেশ্য ব্যাখ্যা করে আকাশবাণী তেজপুর কেন্দ্রের অনুষ্ঠান মুরব্বী রূপান্ত কুমার দাসে দেশের বিভিন্ন কেন্দ্রই আকাশবাণীর 90 বছরের সফল পরিক্রমা সুঁয়রি উদযাপন করা কার্যসূচীর বিষয়ে অবগত করে। ইয়ার পিছতে ভাষণ প্রদান করে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রের উপসঞ্চালক কার্তিক সূত্রধরে আকাশবাণী তেজপুর কেন্দ্রই প্রতিষ্ঠা কালরে পড়া শোণিতপুর আর ইয়ার দাঁতি কাষরিয়া জেলার বিভিন্ন প্রতিভার প্রচার আর প্রসারের বাবে লওয়া অনুষ্ঠান সমূহের বিষয়ে আলোকপাত করে। সুরর সন্ধিয়া অনুষ্ঠানত আকাশবাণীর জ্যেষ্ঠ প্রশাসনিক বিষয়া দশরথ সরকার আর অনুষ্ঠান

পৌরাহিত্যত বান থিয়েটারের সম্পাদক পঙ্কজ বড়ুয়া আগধরা অনুষ্ঠানটি নন্দীনাথ কলিতা আর তরানিন্তন অসমীয়া সমাজ শীর্ষক বিষয়ত সারগর্ব ভাষণ আগবাই রাজ্যখনের বিশিষ্ট চিন্তাবিদ সমালোচক লেখক তথা সুবক্তা ময়ূর বরাই সভাপতি ডক্টর সতীশ চন্দ্র ভট্টাচার্যর মঙ্গলাচরণ জুনুদেবীর বরগীত আর পরিচালন ন্যাসরক্ষী তথা নন্দীনাথ কলিতা স্মারক ন্যাসর সম্পাদক নবীন চন্দ্র লহকরে উদ্দেশ্য ব্যাখ্যা করা অনুষ্ঠানটি আদরণী ভাষণ আগবাই নন্দীনাথ কলিতার পুত্র প্রবীণ চিকিৎসক তথা বিশিষ্ট ক্রীড়াবিদ ডাক্তর বিশ্বরঞ্জন কলিতাই সমাজ সংস্কারের দিকটুকে উপলক্ষ করে পিতৃ নন্দীনাথ কলিতা সাহিত্যর সকল দিকতে সৃষ্টিশীলতার উদ্বেগ ঘটাইছিল বলে মন্তব্য করে তীব্র আর হানিত ব্যঙ্গরে রচনা করা কবিতাকে ধরে অন্যান্য লেখাসমূহতো মূলত রক্ষণশীল সমাজের সংস্কারের দিকটো প্রতিফলিত হয়েছিল বলে মন্তব্য করে ডাক্তর বিশ্বরঞ্জন কলিতাই এই বক্তৃতা অনুষ্ঠানটির মুখ্য বক্তা ময়ূর বরার বর্ণাঢ্য জীবন আর কর্ম পরিচিতি দাঙি ধরে পঙ্কজ বড়ুয়াই অনুষ্ঠানত বিশিষ্ট সাংবাদিক পরাগ কুমার দাসর প্রতি শ্রদ্ধা নিবেদন করে জাতীয় শহীদ পরাগ কুমার দাসলৈ শ্রদ্ধাঞ্জলি জানা হয় নন্দীনাথ কলিতার আশা সুধিয়া অবদান স্মরণ করে জাতীয় জীবনের সাহ এনে ব্যক্তি প্রতিভার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণতকৈও কর্মাঞ্জলি জানাব পারিলেহে প্রকৃত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হব বলে মন্তব্য করে বিশিষ্ট চিন্তাবিদ ময়ূর বরাই কলিতাদেবর পরম বান্ধব কর্মবীর চন্দ্রনাথ শর্মার জীবনী গ্রন্থখন তেখেতর প্রগাঢ় দায়িত্ববোধর পরিচায়ক বলে মন্তব্য করে তদানীন্তন অসমীয়া এলান্ধু আতরার প্রয়াস সাহিত্যর যোগেদি ওরেতো জীবন নন্দীনাথ কলিতাই আগবাই গেছিল বলেও মন্তব্য করা হয় পরাশ্রীত শীর্ষক নাটকখন এনে দৃষ্টিরে অধিক প্রাসঙ্গিক বলেও মন্তব্য করে নন্দীনাথ কলিতা রেডিকেল নাছিল বিতর্কবাদী বিবর্তনবাদী পথেরে তেওঁর সমাজ সংস্কার কামনা করেছিল বলে মন্তব্য করে ময়ূর বরাই উল্লেখ্য যে সভাপতি ডক্টর সতীশ চন্দ্র ভট্টাচার্য অনুষ্ঠানটির মাজতে নন্দীনাথ কলিতা স্মারক ন্যাসর সকল সদস্যক রাইজর সম্মুখত চিনাকি করে দিয়ার গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটি নন্দীনাথ কলিতার দুহিতা বিশিষ্ট লেখিকা ডক্টর মাধুরী কলিতা চৌধুরীর অর্চনা দাসে নন্দীনাথ কলিতার কবিতা আবৃত্তি করার উপরও নন্দীনাথ কলিতার আজোনাতি আকাশবাণী আর দূরদর্শনের স্বীকৃতিপ্রাপ্ত কণ্ঠশিল্পী বন্দিতা বরাই নন্দীনাথ কলিতা রচিত এটি গীত পরিবেশন করে ইয়ার আগতে নন্দীনাথ কলিতার পুত্র তথা ন্যাসদাতা ডাক্তর বিশ্বরঞ্জন কলিতা আর ন্যাসর সভাপতি সতীশ চন্দ্র ভট্টাচার্যই নন্দীনাথ কলিতার প্রতিচ্ছবিত বন্তি প্রজ্বলনে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের শুভারম্ভ করে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানত পরিয়ালর তরফের পরা নাতি তন্ময় কলিতা মৃন্ময় কলিতা আন্তরাষ্ট্রীয় খেতি সম্পন্ন ক্রীড়াবিদ পঙ্কজ কুমার বরা নাতি বুয়ারী মন্দাকিনী বরা অনিতা কলিতা নাতিনী ডক্টর রজিতা কলিতা মরল নাতিনী জোয়াই প্রণব মরল নাতি সুদীপ্ত কলিতা দেশর সদস্য সদস্যা ডক্টর সুরেশ কুমার রাজ্য বিদ্যুৎ বিজয় মহন্ত রানু হাজরিকা নগাঁর আনন্দরাম ঢেকিয়াল ফুকন মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রদীপ দাসর তেজপুরের বিদ্যুৎ সমাজের মাজের বিশিষ্ট শিক্ষাবিদ লেখক তরুণ সংঘর সভাপতি ডক্টর ভুবনেশ্বর চহরিয়া ক্লাবর প্রাক্তন সভাপতি অরুণা দেবী বিশিষ্ট শিক্ষাবিদ শৈলজা কুমার পদ্মাবতি তেজপুর সাহিত্য সভার সভাপতি ধ্রুবজ্যোতি দাস উপসভাপতি দ্বিজেন নাথ সম্পাদক ডক্টর পল্লব ভট্টাচার্য বিশিষ্ট বুরঞ্জী লেখক ভুবন চন্দ্র গগৈ সাহিত্যিক পেনশনার সুশীল কুর্মী সমাজকর্মী মীনাক্ষী ভূঞা সংগীত শিল্পী অনিল কুমার ভট্টাচার্য বান থিয়েটারের সাধারণ পরিচালক ভূপেন শর্মা শোণিতপুর শিল্পী সমাজের প্রাক্তন সভাপতি বীরেন্দ্র কুমার বরা তেজপুর মহাবিদ্যালয় অধ্যক্ষ ডক্টর মনোজ কুমার হাজরিকা কবি দিলীপ কাকতি তেজপুর সাহিত্য সভার প্রাক্তন সভাপতি রমেশ চন্দ্র কলিতা অসমীয়া ক্লাবর প্রাক্তন সম্পাদক চিত্রদেব শর্মা আদিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে শোণিতপুরের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের পরা লাভ করা তথ্য অনুসর ভারতীয় বতর বিজ্ঞান বিভাগে বতর ভিত্তিক কৃষি বতর বিজ্ঞান পরামর্শ সেবা আর দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা অধিক শক্তিশালী করার উদ্দেশ্যে কেবাটাও ডিজিটাল পদক্ষেপ আরম্ভ করেছে KALP স্থান নির্দিষ্ট বতরের পূর্বাভাসের ভিত্তিত কৃষি পরামর্শ মাসুম সংকল্প পদ্ধতিগত এগ্রমেট বিশ্লেষণ জ্ঞান আর পরামর্শ দ্বারা সক্ষম করা প্লেটফর্ম আর মৌসম গ্রাম নামের ডিজিটাল প্লেটফর্ম সমূহ স্থান নির্দিষ্ট বতরের পূর্বাভাস শস্য সম্পর্কীয় পরামর্শ আর গুরুতর বতরের বিপদের ক্ষেত্রে প্রভাব ভিত্তিক সতর্কবাণী প্রদানের বাবে তৈরি করা হয়েছে এই পদক্ষেপ সমূহের লক্ষ্য হয়েছে তৃণমূল পর্যায়ত বতর সম্পর্কীয় পরামর্শ সমূহের গুণাগুণ মান নিখুততা আর ব্যবহারযোগ্যতা বৃদ্ধি করা আর জলবায়ু স্থিতিস্থাপক কৃষি পদ্ধতিক উৎসাহিত

কৰা। কৃষক কৃষিক্ষেত্ৰৰ সৈতে জড়িত অংশীদাৰ আৰু সৰ্বসাধাৰণ ৰাইজক সময়মতে বতৰ তথা আৰু পৰামৰ্শ লাভৰ বাবে এই ডিজিটেল প্লেটফৰ্মসমূহ ব্যৱহাৰ কৰিবলৈ উৎসাহিত কৰিছে। শোণিতপুৰ জিলা আয়ুক্ত কাৰ্যালয় সভাকক্ষত AES JEE তথা অন্যান্য বাহকজনিত ৰোগ সন্দৰ্ভত আন্তঃ বিভাগীয় সমন্বয়ৰ ওপৰত গুৰুত্ব আৰোপ কৰি জিলা টাস্ক ফৰ্চ এখন বৈঠক অনুষ্ঠিত হয়। আয়ুক্ত আনন্দ কুমাৰ দাসৰ সভাপতিত্বত অনুষ্ঠিত বৈঠকত অতিরিক্ত আয়ুক্ত কুলদীপ হাজরিকা, তেজপুর পৌরসভার সভাপতি রমেন তামুলী, সহকারী আয়ুক্ত সয়নিকা হাজরিকা, স্বাস্থ্য সেবার যুটিয়া সঞ্চালক, জিলা প্রতিষেধক বিষয়া, মহকুমা চিকিৎসা আর স্বাস্থ্য বিষয়া, শোণিতপুর জেলার রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযান বিভাগের মুরব্বী, জিলা NVP DCP পরামর্শদাতা তথা অন্যান্য সংশ্লিষ্ট বিষয়া আর অংশীদার সকল উপস্থিত থাকে। বৈঠকত বিশেষক ডেঙ্গু, মেলেরিয়া আর জাপানি এনকেফেলাইটিসকে ধরে বিভিন্ন বাহকজনিত রোগের কেস ডেফিনেশন সম্পর্কে আলোচনা করা হয়, যাতে স্বাস্থ্য সেবা প্রদানের ক্ষেত্রে সকল স্তরত রোগ চিনাক্তকরণ আর তথ্য দাখিল প্রক্রিয়া অধিক সুচল হয়। লগতে পরিবেশ ব্যবস্থাপনা, ভেক্টর নিয়ন্ত্রণ আর জলসিঞ্চনত গুরুত্ব আরোপ করা হয়। জিলা আয়ুক্তগুলিয়ে শিক্ষা বিভাগের জড়িয়ে ছাত্রছাত্রী আর অভিভাবকের মাজত ব্যাপক সজাগতা সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করে। একদরে সমাজ কল্যাণ বিভাগ, অঙ্গনবাড়ী কর্মীসলক, অভিভাবক আর সর্বসাধারণ রাইজর মাজত সজাগতা বৃদ্ধির নির্দেশ দিয়ে। কৃষি বিভাগক কৃষকসকলের মাজত বাহকজনিত রোগ প্রতিরোধক ক্ষেত্রে সজাগতা সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করবলে নির্দেশ দিয়ে। জনস্বাস্থ্য কারিকরী বিভাগকও নিয়মিয়া পানি পরীক্ষা সম্পন্ন করে তার ফলাফল সম্পর্কে জেলা প্রশাসন আর স্বাস্থ্য বিভাগের সঙ্গে সফল সমন্বয় রক্ষা করবলে কোয়া হয়। শ্রোতাসকলে ইমান পরে সংবাদভিত্তিক অনুষ্ঠান রেঙনি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতায় আগবড়ালে পুলক কুমার ডেকায়।

শ্রোতাসকলে মূর্ছনা অনুষ্ঠানটি শুনে আছে আকাশবাণী তেজপুর কেন্দ্রের আপনাদের মূর্ছনা অনুষ্ঠানত গীত শুনবর আপনাদের আমার হোয়াটসঅ্যাপ নম্বরলৈ বার্তা পাঠাব পারে। আমি আমার মূর্ছনার হোয়াটসঅ্যাপ নম্বরটি কই দিছো 6026340244 নম্বরটি আকো এবার কই দিছো 6026340244 এই নম্বরটলৈ আপনাদের প্রিয় গীতর বার্তা পাঠাই আমার কেন্দ্রযোগে মূর্ছনা অনুষ্ঠানত আপনাদের প্রিয় গীতবর শুনব পাৰিব। আমার মূর্ছনা অনুষ্ঠানটি সোমবারে আর বৃহস্পতিবারে নিশা 9:30 বজাত প্রচার করা হয়। গতিকে আপনাদের আপনাদের বার্তা সমূহ পাঠাবল নাপাহরিব। এইবার আমি আন এটি বার্তা লৈছো প্রতি মূর্ছনা। সর্বপ্রথমে আকাশবাণীর মুরব্বীর লগতে তেজপুর কেন্দ্রের সমূহ বিষয়া কর্মচারীলৈ নমস্কার জানালো। তেজপুর কেন্দ্রের এগারী নিয়মিয়া শ্রোতা তথা বার্তা প্রেরক হিসাবে একলম লিখবলৈ হাতত কলম তুলি ললো। তেজপুর কেন্দ্রের অনুষ্ঠান সমূহ মূর বড় প্রিয়, অনুষ্ঠান শুনে বহুত ভাল লাগে মূর। মূর্ছনা অনুষ্ঠানের যোগেদি এটি গীত শুনবলৈ অনুরোধ জানালো। এই মরম তোমার বাবে বোলছবির নিজানতে গুপুতে আহি মূর গীতটি শুনাব। গীতটি হায়ার সেকেন্ডেরি বোর্ডর ইমরান আলী, ধেমাজির যজ্ঞেশ্বর শইকীয়া, রীণু মণিকোচ, অরুণ হাতীবরুয়া, পুতুল বরুয়া, জাজির দীপেন বরুয়া, রাতুল গগৈ, অঙ্কিতা বরুয়া আর জিতা গগৈলৈ আগবহালো। মূর্ছনার দীর্ঘায়ু কামনা করল। ইতি জাজি খাটোয়ালগাঁও শিবসাগর প্রণব কুমার দত্ত। ধন্যবাদ